জন করছেন আপন মানে আকাশবাণী পুরী 103.4 মেগাহার্জ মাধ্যমে পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছু সময় মধ্যে আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ক্রিপ্টো বিশ্বরে আন্তর্জাতিক ভাগিদারী গঠন দিগরে বিশ্বাস হি মূলমন্ত্র বলে G7 জনসম্পর্ক অধিবেশনরে প্রধানমন্ত্রী মতব্যক্ত। বিশ্ব স্বাস্থ্য এবং বিকাশ ক্ষেত্রে ভারত সমেত ভাগিদারী রাষ্ট্রগুলিক সহিত সহযোগকু অধিক সশক্ত করিবা উপরে G7 গুরুত্বারোপ। স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে কিসাউ বহুবিধ ড্যাম প্রকল্প সম্পর্কিত চুক্তিনামা স্বাক্ষরিত এবং নিশামুক্ত ভারত সপ্তাহকু আজি উদ্ঘাটন করিবে সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রী। সম্বাদ শেষ হেলা।
1: কার্যক্রম আপনার শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 মেগাহার্জ যোগে। বর্তমান প্রচার করছু পুরাতনী কার্যক্রম। আজির পুরাতনী কার্যক্রমের শিল্পী অছেন ভিকারী চরণ বড়। প্রথমে শুনন্তু ওড়িশী।

0: आपण मैंने कार्यक्रम सुनते आकाशवाणी पूरी केन्द्र 103.4 मेगाहर्ट्ज मध्यम
1: बकुलवन महिला कृषक उत्पादक संगठन एठार समस्त प्रकार सामग्री जथा बड़ी नाड़ी नाली चाउल कोलथ डाली मुग डाली चीना बादाम मांडिया नड़िया तेल एवं फिनाइल इत्यादि सुलभ दर में मिले एथिपाइं जोगाजोग करिबार ठिकणा हला बकुलवन महिला कृषक उत्पादक संगठन बीर रामचंद्रपुर साखी गोपालपुरी मोबाइल नंबर 9861980979
0: বর্তমান প্রচার করছু ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী উপস্থাপন করছেন সন্তোষ কুমার লেঙ্কা প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক
2: শ্রোতা বন্ধু নমস্কার আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর আও এক নূয়া অধ্যায় সহ মু আপনার হোস্ট ও দোস্ত সন্তোষ স্বাগত করছি আপনার শ্রোতা বন্ধু কেবে কেবে এমিতি বি কিছু স্বর আম জীবনকু ছুঁই যায় যে স্বর কেবল কানরে নুহে হৃদয়ের গভীর কোণরে

0: আজি বিদায় নেওয়া পূর্ব লিখি রাখুন আমার
1: হ্যালো আকাশবাণী পুরীর
0: ফোন নম্বর পিনকোড 06752 নম্বর হচ্ছে 297758 আজ সময় হয়ে যাই তবে বিদায় দিও সন্তোষ কু
1: রুচি জয় জগন্নাথ
2: प्रचार कले फोन इन कार्यक्रम हेलो आकाशवाणी पूरी उपस्थापना करते संतोष कुमार लेंका प्रयोजन करते दिलीप कुमार नायक।

0: 드디어 진다 보이사로 여여번 후치 사티리
1: 여여번 후치 사티리
0: 아이니 것도 세바바와 티바도
2: বৈদিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম উনৈশ সতাশী ধারা বার অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-toj.in রু প্রাপ্ত করিপারিবে।
3: কার্যক্রমে বর্তমান শুনন্তু ধৌরী এক্সপ্রেস চলচ্চিত্র গীতটি কণ্ঠশিল্পী চিত্তরঞ্জন ত্রিপাঠী

এই দেশ বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে, আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু যুবমণি প্রেরণা কার্যক্রমের আউ এক নিয়ারা ও মনোজ অধ্যায়ক
1: এবং সাথীরে অছু আমি আপনার যুবসাথী মু আশিষ
0: আউ মু শুভদর্শিনী। আশিষ, এবে কোন জিম একা যাওছ কি? কোন ভারি তো ফিট দেখা যাওছ।
1: না তো।
0: না কোন মো, তোমাকে মু এতে দিনে পরে দেখুছি। সে আশিষ আউ আজি আশিষ ভিতরে ফরক তো নিশ্চয় জানা পড়ুছি, মিছ কাই কৌচ কহিল?
1: আরে শুভ, মু জিম যাওনি মো, সবুদিন সকালু যোগ করুছি।
0: আরে বাহ, মোর যেতে দূর মনে পড়ুছি মু তোমাকে মাসে তলে দেখিছিলি। মাসে ভিতরে যোগ করি কি এতে ফিট, বড়িয়া কথা তো।
1: শুভ, তুমি বি চাইলে করি পারিব, কিন্তু দরকার নিরন্তর অভ্যাস। আর তুমি যদি কইবা আজি যোগ করি কালি শুই পড়িবি, সেমিতি কোন হবো?
0: আরে না না, সেমিতি কোন হুই কি, যা হো তম কনসিস্টেন্সি কো মানিবাকু পড়িব, ধৈর্য আছে তমর। তারপরে বি দেখিবাকু গলে বর্তমান সময়ে ফিটনেস র আবশ্যকতা বহুত অধিক। আজকালি যে রোগ বৈরাগ হোউছি না, শরীরকু যদি ফিট ন রাখিবা তাহলে কুয়াড়ু কুয়াড়ু অজনা রোগ গ্রাসি যিব জানা পড়িবনি।
1: ঠিক কইল শুভ, ফিটনেস শব্দটি আজকালি বহুত শুনিবাকু মিলুছি, কিন্তু প্রকৃতরে ফিটনেস মানে কোন? কেবল রোগ নথিবা কিংবা দেখিবাকু সুন্দর হইতিবা কি?
0: আরে না জমা নুই, ফিটনেস মানে শরীর ও মনর উভয়ের সুস্থতা। যদি জনে ব্যক্তি নিজের নীতিদিনিয়া কামকু উৎসাহর সহিত করন্তি, সহজরে থকন্তি নাই, আও মানসিক ভাবরে সবুবেলে সকারাত্মক রহন্তি, তাহলে তাঙ্কু আমি ফিট বলি কহিপারিবা।
1: ঠিক কথা, আজির জীবনশৈলীরে অধিকাংশ লোক দীর্ঘ সময় বসি কাম করছন্তি, চালিবা দৌড়িবা কিংবা শারীরিক পরিশ্রম ধীরে ধীরে কমিগলাণি,
0: আও যাহাফলরে মোটাপণ, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ ভলি সমস্যা বি বড়ুছি। আও এই সব সমস্যার দূরেই রহিবা পাই ফিটনেস নিহাতি আবশ্যক।
1: শ্রোতা বন্ধু, আপন ভাবন্তি না ফিটনেস পাই জিম যিবা নিহাতি আবশ্যক, কিন্তু সত কথা হেউছি সুস্থ রহিবা পাই সরল জীবনশৈলী হি পর্যাপ্ত।
0: প্রতিদিন নিয়মিত চালিবা, যোগাভ্যাস করিবা, হালকা ব্যায়াম করিবা, সন্তুলিত খাদ্য গ্রহণ করিবা দ্বারা ভাল ফিটনেস বজায় রাখা যাই পারে।
1: সতরে বন্ধুগণ, আম শরীর এক অমূল্য সম্পদ, যেপরি গোটিয়ে যন্ত্রকে ঠিক ভাবে চলাইবা পাই তার যত্ন নেবা দরকার, সেইপরি শরীরর যত্ন নেবা মধ্যে নিত্যান্ত আবশ্যক।
0: আচ্ছা আশিষ, এই সম্পর্কে তো আগুক আলোচনা করিবা, এবে সময় হয়েছে গোটে গীত শুনিবার, শুনিবা?
1: তবে চলো

0: শ্রোতা বন্ধু, ফিটনেস র প্রথম পদক্ষেপ হচ্ছে নিয়মিত ব্যায়াম, যা রক্ত সঞ্চালন বড়াই থাকে, মাংসপেশি কু মজবুত করে আর শরীরের শক্তি বৃদ্ধি করে।
1: এহা সহিত শুভ পানি পিবা অভ্যাস মধ্যে নিহাতি জরুরি। অনেক লোক দিনসারা পর্যাপ্ত পানি ন পিবা দ্বারা শরীরের শীঘ্র ক্লান্তি অনুভব করন্তি।
0: আর তা সহিত ঠিকসে শোইবা, নিদ্রা বি ফিটনেস র গটে গুরুত্বপূর্ণ অংশ। ভাল নিদ্রা শরীর কু বিশ্রাম দিয়ে আর নয়া শক্তি প্রদান করে।
1: আজির পিলা মানুষ দেখুন, রাতে ঢের যায় মোবাইল আর সোশিয়াল মিডিয়ার কেমতি সময় বিতাউছন্তি, এহা নিদ্রা ও স্বাস্থ্য উপরে খারাপ প্রভাব পকাই থাকে।
0: পকিওনি বি কেমতি কোন, সেথিপাই তো কুহাযায় ফিটনেস কেবল শরীরর নহে বরং অভ্যাসর মধ্যে বিষয়। ভাল অভ্যাস আমাকে সুস্থ জীবন দিকরে নিয়ে যায়।
1: আর শ্রোতা বন্ধু, সবুঠু মহত্বপূর্ণ কথা হচ্ছে মানসিক ফিটনেস। শরীর সুস্থ থিলে মধ্যে যদি মন চিন্তাগ্রস্ত রুয়ে না, তবে সম্পূর্ণ সুস্থতা আসিপারে নাহিঁ।
0: সেথিপাই আমি কহি রাখিবু যে প্রতিদিন কিছু কিছু সময় নিজ পাই রাখন্তু, পুস্তক পড়ন্তু, সঙ্গীত শুনন্তু, ধ্যান করন্তু, কিংবা প্রকৃতি সহিত সময় বিতান্তু।
1: মনে রাখন্তু শ্রোতা বন্ধু, ফিটনেস কোনসি গোটে দিনের কাম নহে, এহা এক নিরন্তর প্রক্রিয়া।
0: আসে শরীর ও মনের ফিটনেস বিষয়ে তো তমে ও মু এত সারা কথা হলি, কিন্তু এ বিষয়ে আমার সহ অধিক আলোচনা করিবা পাই আজি আমার স্টুডিওরে অছন্তি আমার যুব অতিথি, তাঙ্কু স্বাগত জনাইবা।
1: হ্যাঁ, কিন্তু প্রথমে তাঙ্কু নাটা তো কুয়ো।
0: তবে আমার সহ আমার স্টুডিওরে অছন্তি আমার যুব অতিথি, যোগ সাধক, ফিটনেস ফ্রিক দয়ানিধি গোছায়ত স্যার, চলন্তু তাঙ্কু স্বাগত জনাইবা। নমস্কার স্যার, বহুত বহুত স্বাগত আপনাকে আকাশবাণী পুরী পরিসরকু।
2: নমস্কার ম্যাম, মু নিজকে ধন্যবাদ করছি কি যোগা কু চুজ করি মতে এত বড় গোটে ভাল অপরচুনিটি মিলিলা, কি যাহা নলেজ মু গেইন করছি আজি পর্যন্ত যোগারে এনরোল করিকি, তো সে নলেজ কু মু অন্যমানক সহ সাজা করি পারিবি মতে এই প্ল্যাটফর্ম দিতিবারু।
0: তবে স্যার, আমি প্রথমে জানিবাকু চাহিবু যে আজিকালি যেউ মাস্টার্স করুছন্তি বহুত সারা বিষয়ে আছে, তো আপনা প্রথমে যোগকু কাহিকি চুজ কলে?
2: যোগা কু মু চুজ করিনি, মতে লাগে কি যোগা মতে চুজ করছি, কারণ দেখুন মু গোটে স্কিল কু আকোয়ার করা চাহুলি, তো স্কিল বেসড বহু সারা অছি জব প্রফেশন রে, বট এমতি থরে কিছি লাইফ রে ডাউনফল আসতলা, তো সে ডাউনফল সময় রে মু এমতি স্কিল কু খোঁজুলি কি কো স্কিল টা আকোয়ার করিবি যোটা কি মতে মো ফিউচার রে হেল্প করিব ইন দ প্রফেশন। তো এমতি স্ক্রোল করু করু মো ফিড কু এক রিল আসলা যোগার, তো মু যোগা কু সর্চ করলি, সেতরু কিছিটা নলেজ মতে গেইন করি মিলিলা কি যোগারে বি প্রফেশন হেই পারে। তো যেতবেলে মু অ্যাডমিশন নেলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যোগিক সায়েন্স এন্ড রিসর্চ যেটা কি অনুগুল আছে আমার, তো সেটি এনরোল কলা পরে মু যেতবেলে পড়া আমার স্টার্ট হলা যোগা বিষয়ে, তো ম্যাম বহুত কিছু জিনিস মু সেতরু শিখিবাকু পাইলি কি লাইফ রে বহুত কিছু জিনিস রহস্য গুড়াক লুচিক আছে, আমি খালি নিজ জীবনকে এই মোহমায়া পছরে ম্যাম নষ্ট করে দেউছি, আমি
0: মোহমায়া ভিতরে বাঁধি কি জীবনকে আহুরি ডিফিকাল্ট করে দেই।
2: এক্স্যাক্টলি ম্যাম, আমি হি আমার লাইফ কু কমপ্লিকেট করছে, কিন্তু লাইফ রে দেবি কমপ্লিকেট নহ। অ্যাজ ফর পতঞ্জলি যোগ সূত্র, সেতরে বহুত কিছু জিনিস কু সিম্পলিফাইড ওয়ে রে পোর্ট্রে করছন্তি সেজ পতঞ্জলি, তো বহুত সারা জিনিস আছে ম্যাম মানে যোগা বিষয়ে আমি ফর্দর আগু ডিসকস করিবা, তো এই রিজন থিলা কি জ্যোতি পাইকি মু যোগা কু চুজ করতেলি।
0: তবে স্যার, আজির জীবন তো বহু ব্যস্ত বহুল জীবন, সমস্ত নিজ নিজ কামরে ব্যস্ত, তো এ সময় রে লোক মানে ধান দৌড় জীবন বিষয় রে এমতি অছি, লোক কো খাইবাকু বি সময় মিলুনি, তো সেমানকু যোগা কেমিতি তাঙ্কু হেল্প করি পারিবো, সেমানে কেমিতি সময় বাহার করি কি যোগা কু টাইম দেই পারিবে?
2: দেখন্তু ম্যাম, সময় নিজ পাই বাহার করিবা নিহাতে আবশ্যক, কারণ যদি দেখন্তু আমি যদি আমার নিজ পাই সময় কাড়িবানি, তো আমি কোন মেডিকাল নিজ পাই সময় কাড়িবা?
0: এক্স্যাক্টলি,
2: তো এক্স্যাক্টলি আম পাখে যেতি বি বুঝুছি সমস্তে নিজ প্রফেশন রে নিজ অলগা অলগা থিংস রে ব্যস্ত রহুছন্তি, কিন্তু নিজ পাই সময় কাড়িবা গোটে গুরুত্বপূর্ণ কাম যোটা কি সবু হ্যুম্যান বিং করিয়া দরকার, কারণ দেখন্তু আপনার খাইয়া ভুলি যাচ্ছন্তি কি লেট হো বরং খাউছন্তি না, তো যোগ

0: শ্রোতা বন্ধু দয়ানিধি স্যার সহিত কথা হয়ে হো সময় কেতবে যে চালগলি জনা পড়লানি কথা অধা রইগলা পুঁ থে সহিত কথা হওয়া আগামী অধ্যায়ে সে পর্যন্ত আমার সহ যোড়ি হয়ে রুহতু। শ্রোতা বন্ধু আশা করুছু আজির কার্যক্রমটি আপনার নিশ্চিন্ত ভালো লাগিছে। আজির কার্যক্রমটি কিপরি লাগিছে সে বিষয়ে নিজের মূল্যবান মতামত জনাইবাকু জমারু বি ভুলিবেনি।
1: তবে আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী পিন নম্বর 752001 এবং আপনার বহুমূল্য মতামত আপনার SMS কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাই পারিবে। এথি নিমন্তে আমার ফোন নম্বরটি লিখি রাখন্তু। আমার ফোন নম্বরটি হেউচি 9437037892 এবং আকাশবাণী ও যুববাণীর প্রত্যেকটি কার্যক্রম আপনার নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবেহি ডাউনলোড করন্তু নিউজ অন AIR অ্যাপ।
0: তবে শ্রোতা বন্ধু আজির কার্যক্রমরু বিদায় নেউছু। আমি আপনার যুব সাথী মুসবদর্শিনী
1: আউ মু আশিষ
0: রহুছু।
1: নমস্কার, জয় ভারত।

0: বৈদিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: শ্রোতা বন্ধু, অধিবেশনের সময় বর্তমান আরম্ভ করিবা। আজির সান্ধ্য অধিবেশনকু এক ভক্তিপূত নৈবেদ্যটি শুনি ভজনটি রয়েছে নমিতা অগ্রওয়াল এবং শুভাশিষকর মিলিত কণ্ঠরে। সঙ্গীত সংযোজনায় রয়েছেন শুভাশিষ রায়।

শ্রোতা বন্ধু আপনার শুণুচার ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম কার্যক্রমের বর্তমান শুণিনবা গীতটি দেবীদত্ত মহান্তি গীত রচনার শরৎ নায়ক সঙ্গীত সংযোজনা এবং নিবেদিতা কণ্ঠরে।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করছু আজির ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউছি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম প্রচার করিবু ইংল্যান্ডর হেডলিং ঠারে ভারত এবং নেদরল্যান্ড মধ্যে হওয়াকু থাকা আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2026 ধারা বিবরণী আকাশবাণী দিল্লি কেন্দ্রর এই কিছু ক্ষণ মধ্যে।

0: অতিথি ভাবে যোগ দেবে। পরে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করবে এবং জুন 22 তারিখে দিল্লি প্রত্যাবর্তন করার কার্যসূচী রয়েছে। রাষ্ট্রপতি গস্তক দৃষ্টি রেখে বেতুল জেলা প্রশাসন পক্ষ ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছে। গুজরাটর ভদোদরাঠারে এক ট্রক এবং বেসরকারী বস মধ্যে হয়েছে দুর্ঘটনায় জনে 9 বর্ষর শিশু সমেত 6 জনক মৃত্যু হয়েছে বেড়ে অন্য 27 জন আহত হয়েছেন। আহত মানুষ চিকিৎসা পাই ভদোদরার এসএসজি হসপিটাল স্থানান্তর করা যাই। বাঁশবাড়ার সুরট যাওয়া এক বস কোটাম্বি স্টাডিয়াম নিকটে ছিড়া হয়ে এক ট্রক সহ ধকা হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটি। সূচনা পাই এসডিআরএফ এনডিআরএফ পুলিশ এবং ভদোদরা অগ্নিশম বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছ আহত মানুষ উদ্ধার করে 24 জনক সুরক্ষিত ভাবে উদ্ধার করা যাইতিবা বেলে 5টি মৃতদেহ উদ্ধার করা যাই হসপিটাল কো পঠা যাইছি। উত্তরপ্রদেশের বদামি জেলার উজ্জানী অঞ্চলে আজ অপরাহ্নে এক ই রিক্সা এবং ট্রাক্টর মধ্যে মুহামুহি ধক্কা হওয়ার ফলে 6 জন মহিলার মৃত্যু ঘটিবা বেলে অন্য 3 জন আহত হয়েছেন। বদামি জেলাপাল অবনীশ রায় আকাশবাণী কো কইছেন্তে এক পরিবারর 9 জন মহিলা বিবাহ উৎসব পাই সম্পর্কীয় মানুষ নিমন্ত্রণ করিবাকো যাওতিবা বেলে এই দুর্ঘটনা ঘটিছিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটর ভদোদরা এবং উত্তরপ্রদেশের বদামিরে ঘটিবা পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণহানি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জনাইবা সহ আহত মানুষের আশু আরোগ্য কামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটর ভদোদরায় ঘটিবা দুর্ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিজ প্রিয়জনকে হরাইথিবা পরিবারবর্গক প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ক্রিকেট প্রতিযোগিতার নেদরল্যান্ডস টস জিতি ভারতকে ব্যাটিং পাই আমন্ত্রণ করেছে। হেডিংলর লিডসঠারে খেলা যাওয়া গ্রুপ এ র এই ম্যাচে সংবাদ প্রস্তুত হওয়া বেলকু ভারত 2.1 ওভরের কোণী উইকেট ন হরাই 24 রন সংগ্রহ করেছিল। ফিফা বিশ্বকপে আজ আমেরিকার হ্যুস্টনঠারে গ্রুপ কে র এক মুকাবিলার পর্তুগাল ও ডেমোক্রাটিক রিপব্লিক কঙ্গো পরস্পরক ভেটবে। এই ম্যাচ ভারতীয় সময় রাতে 10:30 মিনিটে আরম্ভ হব। আজ পূর্ব খেলা যাই ম্যাচে অস্ট্রিয়া 3-1 গোলের জোর্ডানকে পরাস্ত করে 36 বর্ষ মধ্যে নিজের প্রথম বিশ্বকপ ম্যাচ জিতিছে। অন্যপক্ষে গতথরর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মধ্যে আলজেরিয়া বিপক্ষে 3-0 গোলের বিজয় সহ নিজের অভিযান আরম্ভ করেছে। এই ম্যাচে লিওনেল মেসি এক হ্যাট্রিক অর্জন করে নিজের 14-15 এবং 16তম বিশ্বকপ গোল স্কোর করে নূয় ইতিহাস সৃষ্টি করেছেন। মুখ্য সংবাদ পুণিথরে বিকাশশীল দেশগুলিকে অর্থনৈতিক স্থিরতা প্রদান করুথিবা ব্যবস্থা বিকশিত করিয়া পাই আন্তর্জাতিক আর্থিক অনুষ্ঠানগুলিকর আবশ্যকতা নেই প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। ফ্রান্সর এভিয়ানের G7 সম্মেলন অবসরের এক গুরুত্বপূর্ণ কার্যকারী অধিবেশনকে কলে সম্বোধন। সাইবর অপরাধী মানকর মুকাবিলা কঠোরতার সহ করা উচিত কহিলে সুপ্রিমকোর্ট। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে আসন্তা শুক্রবার 2,400 কোটি টাকার প্রোৎসাহন রাশি প্রদান করবে প্রধানমন্ত্রী। এবং আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ক্রিকেট প্রতিযোগিতার টস জিতি ভারতকে ব্যাটিং পাই আমন্ত্রণ কলা নেদরল্যান্ডস। সংবাদ শেষ হলা।
1: আকাশবাণী কটক জেলা হালচালে শুনন্তু সুবর্ণপুর জেলা সম্পর্কে।
2: সুদূরু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচাল শুণন্তু সুবর্ণপুর জেলা সম্পর্কে। তথ্য দিয়েছেন্তি আমো সুবর্ণপুর সংবাদদাতা বেণুধর প্রধান ও উপস্থাপনারে মু সত্যরঞ্জন মহাপাত্র। সুবর্ণপুর জেলার চলিত খরিফ চাষ পাই জেলা কৃষি বিভাগ স্বতন্ত্র কার্য যোজনা প্রস্তুত করছি। জেলার 1,25,610 হেক্টর জমিরে ধান তৈলবীজ ডালি কপা এবং প্রায় 1,000 হেক্টরের মিলেট চাষ লক্ষ্য রাখা যাই। এলনিনো প্রভাবক দৃষ্টি রাখি স্বল্প মেয়াদী ও অধিক অমলক্ষম কিসমক গুরুত্ব দিয়েছি। মুখ্য জেলা কৃষি অধিকারী সৌভাগ্য রঞ্জন মহান্তি কইছন্তি জৈব কৃষি মৃত্তিকা পরীক্ষণ জল পরিচালনা ও কৃষি যান্ত্রিকরণ উপরে চাষীঙ্কু সচেতন করা যাউছি।
3: চলিত খরিফ ঋতুরে 1,25,610 হেক্টর চাষ করিবা পাই স্থিরীকৃত হইছি। সেথিরু পাখাপাখি 1,00,000 হেক্টর ধান চাষ মুগবিরি পাই ডালিয়াতে শস্য পাই 15,630 হেক্টর রবি জাতীয় ফসল পাই 3,580 হেক্টর তুলা পাই 5,200 হেক্টর আর মিলেট জাতীয় ফসল পাই 1,000 হেক্টর পাখাপাখি আমি স্থির প্রোগ্রাম করিছু। তেমন তা মধ্যে আমি গোটে সন্দেশ দেওয়া চাহুছু চাষী ভাই ভৌণী মানুষ যে এ বর্ষ আমার নিশ্চিত ভাবে 20% রু কম চাষ হব কারণ 20% কম বর্ষা হব তেমন আমার জল পরিচালনাটা নিহতি ভাবে দরকার যেহেতু এর এলিনিয়ন এফেক্ট অার যোগান যেহেতু বাধাগ্রস্ত লোক মানুষ চাষী ভাই ভৌণী মানুষ আমি অনুরোধ করবু সে প্রাকৃতিক চাষী

শ্রোতা বন্ধু, এই শেষ ভজনটি সহিত এইখানে সমাপ্ত করছু শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ ও পরে ইংরেজি সম্বাদ প্রচার করব।